0: বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার চিপেডুঙ্গা পোখরা সম্পূর্ণ কিসিমকা খেলকুদকা সামগ্রী হোলসেল তথা খুদ্রা বিক্রি গরিনেছ। বিভিন্ন দেশকা জার্সিহরু সুপথ মূল্যমা পাইন্ছ। আপুলাই মন পর্ণে দেশকো জার্সিকা লাগি সম্ঝন হোস বাকিলাল স্পোর্টস। প্রোপ্রাইটার মোহন কুয়ার, সম্পর্ক 9811562983, 9855852855। সম্ঝনুস হই বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার।
1: আয়ো হে মাসু, তাজা তাজা মাসু দোস্ত।

0: আমার কাজ ও আর অধিকারী তবে আরো আইলে শুনতে উল্টা রেডিও সফলতা
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ।